0: লেগ এলহ নিকুন পানাম হি এম ভি সেন্টিনেল চিলি টেলানমান কানিকুবার চাওরা তরসা কচাল ননকাবরি তাকেম্বেল বে ইপতনারানা তানে আলাহং চিঙেত ইতাসাত কেন্দ্র তপে হি নলেকা হেডওয়াফ না ছাওয়ান ইপতনারানায় হেভার আলাহং চিঙেত ইতালুয়ানায় হাংমিরেট হেভার কেন্দ্র তলাহাত নরাং ক্যাম্বেল বে সক ননকাবরি কচাল তরসা চাওরা কানিকুবার তেলি টেলানমান অনমিন আলতালাগর নাহওয়ান নচু শ্রী বিজয়পুরম আসুন গরান রনমিন হেক নমচুং এম ভি ক্যামেল বে নংচু লিটিল অন্ডমান ইপ্তহরেজ সাকাম ইদমাচুত্র কেন্দ্র দাহাদম নলকঞ হেডওয়াফ নছাওয়ান ইপ্তলুসিন আলাহুচিঙেত ইতসম কেন্দ্র তপুহ নরাং লিটিল অন্ডমান নচু শ্রী বিজয়পুরম চু লিটিল অন্ডমান রনমিন হেক নমচুং সিন্ধু ইপ্ত ফ্যানসিন আলাহুচিঙেত ইত হেবর কেন্দ্র তপুহ নলকঞ হেডওয়াফ নছাওয়ান ইফ হে ইতমাচুত্র কেন্দ্র তাহাতম নরাং লিটিল অন্ডমান নচু শ্রী বিজয়পুরম আনুনুনে মিনকাতলুন হি ইং হারাপ
1: কালে এবানু ইয়হং নিবাং চকরেল কুই চখু আলা কুয়াও গরে কালে এন মিনকা গয়া নে গম মেলেরিয়া ইনভা আনলু তেন গম মেলেরিয়া ইনভা লত ইগনা বহি আন্ত

আসরের শুরুতেই জলযান যাত্রা সংক্রান্ত কিছু বিবরণ। এমভি রানীলক্ষ্মী আগামীকাল সকাল 6টার সময় শ্রীবিজয়পুরম থেকে স্বরাজদ্বীপ ও লং আইল্যান্ড হয়ে রঙ্গুতের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি ওই দিনই দুপুর 1টা নাগাদ ওই একই পথে শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমভি কামোটা আগামীকাল সকাল 6:15 শ্রীবিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে প্রস্থান করবে। জলযানটি ওই দিনই সকাল 8:30 শহীদ দ্বীপ থেকে শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমভি বারাটাং আগামীকাল সকাল 6:15 শ্রীবিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি ওই দিনই সকাল 8:45 স্বরাজদ্বীপ থেকে শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। শেষ হলো জলযান যাত্রা সংক্রান্ত বিবরণ। এবারে আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী 24 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে 40-50 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হাওয়া চলবে, যা বেড়ে 60 কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে, যার ফলে সমুদ্র অশান্ত থাকবে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার সতর্কতা বার্তা জারি করা হয়েছে। শেষ হলো আবহাওয়ার খবর।

0: এবারে সরাসরি চলে যাই চিরন্তনীর আসরে।
1: বি পজিটিভ, বি ইয়াং। হ্যাঁ বন্ধুরা, আজকে এই বিষয় নিয়েই কথা বলবো চিরন্তনীর আসরে। পজিটিভ চিন্তাভাবনা আর সতেজ মনই হলো যৌবন ধরে রাখার চাবিকাঠি। ইতিবাচক ও খোলা মনের মহিলারা তুলনামূলকভাবে বেশি দিন তারুণ্য ধরে রাখতে পারেন, কারণ মনের প্রতিফলনই শরীরে ফুটে ওঠে। তরতাজা থাকার নানা টিপস তুলে ধরবো আজকে, তবে তার আগে শুনে নেব একটি গান।

আমরা নিজেদের বাহ্যিক সৌন্দর্যের জন্য অনেক কিছুই করে থাকি। বিভিন্ন নামি দামি প্রসাধনী ব্যবহারের পাশাপাশি বিউটি ট্রিটমেন্ট, মেডিসিন, এমনকি কসমেটিক সার্জারিরও দ্বারস্থ হই, কিন্তু মনকে সতেজ রাখার বিষয়টি বেমালুম এড়িয়ে যাই। অথচ বাস্তবে প্রাণোচ্ছল থাকতে গেলে এনার্জেটিক মনও সমান জরুরি। লুকের প্রতি নজর, মডার্ন ড্রেস ও হেয়ারস্টাইল নিয়ে মাঝবয়সী মহিলাদের মধ্যে একটা দ্বিধা কাজ করে। কে কী বলবে, কী ভাববে, সবার আগে এই

ভাবনারই বদল দরকার, প্রয়োজন আত্মবিশ্বাস। দ্বিধা হীনমন্যতা দূর করে নতুন লুকে নিজেকে আপ টু ডেট করে নিন। হার্ভার্ড ইউনিভার্সিটির মনোবিদ অ্যালেন ল্যাঙ্গারের রিসার্চ এক্ষেত্রে উল্লেখযোগ্য। তিনি 27 থেকে 83 বছর বয়সী 47 জন মহিলার উপর রিসার্চ চালিয়েছিলেন। মুখের গঠন অনুযায়ী প্রত্যেককে হেয়ারকাট ও কালার টাচ দেন, সঙ্গে মানানসই মডার্ন পোশাক। দেখা যায় যেসব মহিলা নিজেদের ইয়াং লুকের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন তাদের অনেক বেশি উজ্জ্বল দেখাচ্ছে, বয়সটাও এক ধাপে অনেকটা কমে গেছে। ঠিক উল্টো পরিস্থিতি অন্যদের ক্ষেত্রে। অন্তর আর বাহ্যিক দুয়ের মধ্যে সামঞ্জস্য থাকাটা জরুরি। সেক্ষেত্রে মনকে তাজা রাখার পাশাপাশি দরকার হেয়ারস্টাইল এবং পোশাকের পরিবর্তনও, সঙ্গে স্টাইলিশ অ্যাক্সেসরিজ। তাহলেই নিজেকে অনেক বেশি ইয়াং ও সতেজ লাগবে। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে জীবনটা উপভোগ করুন। অনেকের হালকা রঙের পোশাক পছন্দ, তাদের বলবো মাঝে মাঝে নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করুন, জিন্সের সঙ্গে রং বাহারি জ্যাকেট, কখনো বা ফ্যাশনেবল গাউন ট্রাই করুন। অন্যের সমালোচনার ভয় ঝেড়ে ফেলে নিজেকে স্মার্ট করে তুলুন, কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখুন, যাতে সদর্থক ভাবনা আপনাকে ঘিরে রাখে, ডিপ্রেশন নয়।

জীবন একটাই, তাই বেঁচে থাকার মানে খুঁজে নিতে হবে আপনাকেই। জীবনটাকে কিভাবে আপনি চালিত করবেন তা খুব গুরুত্বপূর্ণ। এর জন্য বিরাট শিক্ষিত বা বিশাল পারিবারিক ব্যাকগ্রাউন্ড থাকার প্রয়োজন নেই, বরং অনেক বেশি জরুরি হলো অন্তরের তাগিদেই কিছু কাজ করা। সমাজসেবা, মানুষের পাশে দাঁড়ানোর মধ্যে মানসিক তৃপ্তি রয়েছে। অন্যের বিপদ আপদে ছুটে যান, সাহায্যের হাত বাড়িয়ে দিন, দূরে না থেকে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজসেবায় কিছু সময় ব্যয় করুন, সোসাইটির বিভিন্ন কাজে অংশ নিন, বাকিদের কাছে নিজের একটা ভাবমূর্তি গড়ে তুলুন, মানসিক শান্তি পাবেন যা আপনার চেহারায় প্রতিফলিত হবে।

শখ ও প্যাশন, প্রত্যেকটি মানুষেরই কিছু না কিছু শখ নয়তো প্যাশন থাকেই। সময় ও কাজের চাপে সেগুলো উপেক্ষা করবেন না, বরং সময় সুযোগ বের করে ভালো লাগা কাজগুলো করুন, শখ মেটান, দেখবেন ভালো আছেন। নতুন কিছু শিখুন, শেখার কোনো বয়স নেই। বসে না থেকে অবসর সময়টাকে কাজে লাগান। দেশি বিদেশি ভাষা শিক্ষার অনেক কেন্দ্র রয়েছে, কোনো একটাতে ভর্তি হয়ে যান, কিংবা বই কিনে বাড়িতে বসে চর্চা করুন। কম্পিউটারও শিখতে পারেন, হবির উপর জোর দিন। নিজের এন্টারটেইনমেন্টের জন্য গান শুনুন, দেখবেন সময়টা দারুণ কাটছে।

ছোটদের সঙ্গে শিশু সুলভ হন, বাচ্চা ও টিনেজারদের সঙ্গে সময় কাটান, ইয়াং ফিল করবেন। বাচ্চাদের দাপাদাপি, হাসি খুশি, সরলতা আমাদের মনকে ভীষণভাবে ছুঁয়ে যায়। নিজের অজান্তে নিজেরাই ছেলে মানুষ হয়ে যাই, ফিরে যাই নিজেদের ছোটোবেলায়। শরীর ও মনে যা ইতিবাচক প্রভাব ফেলে, তাই বলছি যতটা সম্ভব বাচ্চাদের নিয়ে খেলুন, হাসুন,

ভয়কে গুড বাই। মধ্যবয়সে এসে মহিলাদের মনে কিছু ভয় চেপে বসে, আমার পক্ষে সম্ভব নয়, বয়স হয়ে গেছে, লোকে কি বলবে, এই ধরনের নেতিবাচক শঙ্কাগুলিকে ঝেড়ে ফেলতে হবে, কারণ এই ফ্যাক্টরগুলি আপনার পথের কাঁটা। অনেক মহিলাই বাইরে বেরোতে ভয় পান, হলিডে ট্যুর, পার্টি শার্টি, নাচ গানের উৎসব থেকে নিজেকে গুটিয়ে রাখেন, যার নেগেটিভ প্রভাব পড়ে মনের মধ্যে। স্বাস্থ্যের প্রতি নজর দিন এবং নিয়মিত শরীরচর্চা করে নিজেকে ফিট রাখুন, অভ্যেস করলে সবই সম্ভব। পার্টিতে যাতে বেমানান না হয়ে পড়েন, নাচের অভ্যেস করুন, দেখবেন জড়তা কেটে গেছে, বন্ধুদের সঙ্গে সময়টা অনেক ভালোভাবে উপভোগ করতে পারছেন। পজিটিভ মানসিকতা, মুখ মনের আয়না, মনটা যত পরিষ্কার সদর্থক রাখবেন তার প্রতিফলন পড়বে বডি ল্যাঙ্গুয়েজে। পজিটিভ থাকার চেষ্টা করুন, মন থেকে নেগেটিভ ভাবনা সরিয়ে ফেলুন, সদর্থক মনোভাব নিয়ে সব কাজে এগিয়ে যান, মানসিকভাবে অনেক বেশি তরতাজা থাকবেন। ঘৃণা নয়, কারো প্রতি ঘৃণা বিদ্বেষ জমিয়ে রাখবেন না, ক্ষমা করতে শিখুন। বিদ্বেষ ক্ষোভ যত জমে থাকবে নেগেটিভ ভাবনা ঘিরে ধরবে, মনের বয়স বাড়বে।

এই গানটির সঙ্গে শেষ হলো আজকের চিরন্তনীর আসর। শ্রোতা বন্ধুরা, বাংলা অনুষ্ঠানে আপনারা এতক্ষণ শুনছিলেন চিরন্তনীর আসর, প্রচারিত হলো আকাশবাণীর শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে। আজকের বাংলা অনুষ্ঠান থেকে আমি সঙ্গীতা এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার, শুভরাত্রি।